প্রসার ভারতী সহ ভিউজ ওটিটি প্ল্যাটফর্ম আর নিউজ অন এআইআর অ্যাপ সহিত 558 কিলোহার্টজ আকাশবাণী মুম্বাই কেন্দ্রাচে হি আহে অস্মিতা বাহিনী। শ্রোতে হো, মধ্যাহ্নে 12 वाजले মহিলাসাঠী প্রসারিত করিত আহোত কার্যক্রম বনিতা মন্ডল।